জুবিন নটিয়াল আর নীতি মোহন কি আওয়াজ মে জলি LLB 2 ফিল্ম কা ইয়ে গানা থা। জুনেদ ওয়াসি থে গীতকার আর সঙ্গীতকার থে চিরন্তন ভট্ট। আর অব কার্যক্রম ফিল্ম সঙ্গীত কা আগলা গানা অরিজিৎ সিং কি আওয়াজ মে হাম আপকো সুনবা রহে হ্যাঁ। কুমার গীতকার হ্যাঁ আর সঙ্গীতকার অমাল মালিক, আর ফিল্ম কা নাম হ্যায় বদ্রীনাথ কি দুলহনিয়া।

নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রতি বছর 3 জুন সারা বিশ্বে পালিত হয় বিশ্ব সাইকেল দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ 2018 সালে এই দিনটি অর্থাৎ 3 জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। সাইকেল কোনো দূষণ ছড়ায় না, যা জলবায়ু পরিবর্তন রুখতেও সাহায্য করে। নিয়মিত সাইকেল চালালে হার্ট ভালো থাকে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি যাতায়াতের জন্য অত্যন্ত সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য একটি মাধ্যম। প্রতি বছর এই দিবসের একটি নির্দিষ্ট ভাবনা বা থিম থাকে। 2026 সালের বিশ্ব সাইকেল দিবসের থিমই ছিল সাইক্লিং ফর আ গ্রিনার ফিউচার, সবুজ ও সুন্দর ভবিষ্যতের জন্য সাইকেল চালানো। এই থিমের লক্ষ্যই হলো সাইকেলের মাধ্যমে কার্বন নির্গম কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত পৃথিবীকে গড়ে তোলা। 2 শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসা সাইকেল অনন্যতা, দীর্ঘস্থায়িত্ব ও বহুমুখিতাকে স্বীকৃতি দিয়ে এবং এটিকে একটি সহজ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব টেকসই পরিবহনের মাধ্যম হিসেবে বিবেচনা করে, যা পরিবেশ সচেতনতা

এবারে আসি আউটডোর গেম সম্পর্কে কিছু কথায়। ছোট্ট সোনা বন্ধুদের জন্য বলছি, শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাইরের খেলাধুলা অর্থাৎ আউটডোর গেমস অপরিহার্য। শরীরের গঠন, দৌড়ঝাঁপ করলে হাড় ও পেশি যেমন মজবুত হয়, রোদে খেলাধুলো করলে শরীরের ভিটামিন ডিও বৃদ্ধি পায়, যা ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে। নিয়মিত খেলাধুলো করলে শিশুদের ওজন নিয়ন্ত্রণে থাকে আর শরীরটাও চটপটে থাকে। অন্য শিশুদের সাথে মিশলে কথা বলার দক্ষতা এবং বন্ধুত্ব করার ক্ষমতাও বাড়ে। দলগত খেলায় নেতৃত্ব দেওয়া এবং মিলেমিশে কাজ করার একটা শিক্ষাও পাওয়া যায়। প্রকৃতির কোলে খেললে শিশুদের মানসিক চাপ আর উদ্বেগটাও কম থাকে। মনোযোগ বৃদ্ধি অর্থাৎ খেলাধুলা শিশুদের ধৈর্য আর কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতাটাও বাড়ে। খেলার পরিবেশে খেললে শিশুদের চিন্তা শক্তি, কল্পনা শক্তিও বৃদ্ধি পায়। যেমন পার্ক, ছাদ বা বাড়ির উঠোনে খেলার সুযোগ করে দিতে হবে আমাদেরকেই। মাঝে মধ্যে মাঠে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতে হবে। বর্তমানে মোবাইল বা স্ক্রিনে আসক্তি কমাতে বাইরের খেলাধুলা অর্থাৎ আউটডোর গেমস একেবারে জাদুর মতো কাজ করে। শিশুরা শুধু ঘরে থাকলে সে একদিন বাস্তব জগৎকে ধীরে ধীরে ভয় পেতে শুরু করবে। তাই বন্ধুরা, হাতে স্মার্টফোন নয়, শিশুদের শারীরিক বা মানসিক বিকাশের জন্য ওকে বাইরের খেলাধুলোয় নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে মাঠই হলো একটি শিশুর প্রথম

দূষণহীন যান প্রসঙ্গে বলবো দু চার কথা। ক্রমবর্ধমান গাড়ির সংখ্যা, যানজট, রাস্তার অপ্রতুলতা, থার্মাল ইনভার্সন বা তাপীয় উলটপুরাণ, মাথাপিছু খোলামেলা জায়গার অভাবে ইত্যাদি নানা ফ্যাক্টর একটি শহরের দূষণের মাত্রা বাড়িয়ে বাসের অযোগ্য করে তোলে। বিশেষজ্ঞদের মতে, স্রেফ বায়ুদূষণের জেরে একটি বড় শহরে সমান্তরালভাবে বেড়ে চলে অতিরিক্ত মৃত্যু সংখ্যা। আজ এটা প্রতিষ্ঠিত সত্য যে শহরের জীবনকে গতিময় করার অছিলায় রাস্তা চওড়া করা বা মাথার ওপর ফ্লাইওভার তৈরি করে আসল সমস্যার সমাধান সেভাবে হবে না। রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তে বাড়তে একসময় কোনো ফাঁকা জায়গা আর থাকবে না। দূষণের প্রকোপ বৃদ্ধি ছাড়াও তৈরি হতে পারে সামাজিক বৈষম্য, কারণ শহরে রাস্তার সিংহভাগ দখল করে থাকে যে ধরনের গাড়ি, তাদের যাত্রী বহন ক্ষমতা শতকরা 5%। গণপরিবহনের যাত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহারকারীদের থেকে বেশি মাত্রায় দূষণ, যানজট আর দুর্ঘটনা ভোগ করবেন। এ হলো এক অসম সমীকরণ। তাই আজ পৃথিবীর বড় বড় শহরের স্লোগান, বাতাসে টনটন মৃত্যুবান ঢেলে দেওয়া গাড়ি বন্ধ করে দূষণহীন গণপরিবহন ব্যবস্থা চালু করো, কিন্তু নিরাপদ, পরিবেশ বান্ধব, আরামদায়ক গণপরিবহনের গুরুদায়িত্বটা কে নেবে?

দূষণহীন যানের নামই হলো সাইকেল। যা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে উন্নত দুনিয়ার মানুষেরা। সাইকেল চালাতে তেল বা বিদ্যুৎ লাগে না, ফলে দূষণের কোনো চিন্তাও নেই, সম্ভাবনা নেই বিশ্ব উষ্ণায়নের। উন্নত দুনিয়ার অনেকেই পরিবেশ ভাবনার সঙ্গে উন্নয়নের বিরুদ্ধে খুব সোচ্চার, কারণ আরও বেশি উন্নয়নের মানে আরও বেশি পরিবেশের ক্ষতি, আরও বেশি ক্লোরোফ্লোরোকার্বন পরিবেশে সংযোজন। তাই প্রয়োজন সাস্টেইনেবল লিভিং বা সহনশীল জীবনযাপন। সাইকেল চালানো মানে শহরে কম বায়ু দূষণ। অনেকের মতে সাইকেল চালালে যানজট হয়, গতি কমে, দুর্ঘটনা ঘটে। পরিবেশ অবক্ষয়ের যুগে এই ধরনের প্রাগৈতিহাসিক ভাবনা যথেষ্ট বিস্ময়ের, কারণ 2012 সালের ভারত সরকারের সড়ক মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী পথ দুর্ঘটনায় মাত্র 1.4% হয় সাইকেল চালানোর দোষে। ভারতের জাতীয় যান নীতি অনুযায়ী আগামী দিনে শহরগুলিতে সাইকেল চালানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে নির্দিষ্ট সাইকেল লেন বা সাইকেল পথের ব্যবস্থা করতে বলা হয়েছে। আসলে সাইকেল যানজট করে না, কারণ সাইকেল রাস্তার অত্যন্ত কম অংশ দখল করে চলে। সরু রাস্তায় সাইকেলের গতি স্বাভাবিকভাবেই কম থাকে, সরু রাস্তায় গতি কম থাকাটাই দরকার। উন্নত দেশের নগর কেন্দ্রেও গতি কম থাকে, বরং পথ নিরাপত্তার জন্য প্রতিটি সাইকেল চালকের উজ্জ্বল কমলা রঙের জ্যাকেট পরা, সাইকেলের সামনে আলো ও পিছনে আলো প্রতিফলক চাকতি লাগানো, অন্য সব যানের মতো ট্রাফিক নিয়ম মানা বাধ্যতামূলক হওয়া উচিত। তাহলেই সাইকেল চলবে, জীবিকাও বাঁচবে আর পরিবেশও ভালো থাকবে। উল্লেখ করা যায়, লন্ডনের মেয়র বোরিস জনসন লন্ডনকে সাইকেল নগরী করে তোলার জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেছিলেন 2013 মার্চে। 150 বছর আগে প্রথম ভূগর্ভস্থ রেল চালিয়ে লন্ডন যান ব্যবস্থায় যেমন বিপ্লব এনেছিল, সেই লন্ডন এখন সাইকেলের ব্যবহার বাড়িয়ে শহরের পরিবহন ব্যবস্থা ও পথঘাটের পরিকল্পনাকে নতুন খাতে ঘুরিয়ে ইউরোপের অন্যান্য সাইকেল প্রিয় শহরগুলির সমপর্যায়ে পৌঁছানোর কাজ শুরু করে দিয়েছে। সাইকেলের মতো এক দূষণহীন যান হলো ই রিক্সা। অনেকটা অটোর মতো দেখতে, ব্যাটারি চালিত এই ই রিক্সা কোনো দূষণ ছড়ায় না। রিক্সার গতিও অটোর মতো এবং একবার চার্জ করলে 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। পরিবেশ বান্ধব এই সব পরিবহন ব্যবস্থা সক্রিয় হলে মনে হয় অনেক বেশি সার্থক হবে পরিবেশ প্রেমীদের একটি স্লোগান, টু ডেভেলপ এ সিটি স্টপ ডেভেলপিং ইট।

শুনছিলেন শুভমিতার কণ্ঠে এই গানটি। এবার বলি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কে কিছু কথা। ভারত সরকারের এটি ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশে দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে প্রতি বছরে পরিবার প্রতি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস বা নগদহীন চিকিৎসার সুবিধা দেওয়া হয়। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য কোনো টাকা দিতে হয় না। হাসপাতালে ভর্তির আগে ও 3 দিন ছাড়া পাওয়ার 15 দিন পর্যন্ত ওষুধ আর পরীক্ষার খরচ এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। পরিবারের সদস্য সংখ্যার উপরে কোনো বিধিনিষেধ নেই। নতুন নিয়মে 70 বছর বা তার চেয়ে বেশি সমস্ত প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের আওতাভুক্তায় আসতে পারেন। অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে কারা আবেদন করতে পারবেন? সোশ্যাল ইকোনমিক কাস্ট সেন্সাস পরিবারগুলিতে, অর্থাৎ ডেটা অনুযায়ী গ্রামীণ ও শহরাঞ্চলে নিম্ন আয়ের পরিবারগুলি, যারা কাঁচা বাড়িতে বসবাসকারী, ভূমিহীন বা দিনমজুর পরিবার, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত পরিবাররা। আপনি এই প্রকল্পের যোগ্য কিনা জানতে হলে অফিসিয়াল ন্যাশনাল হেলথ অথরিটি পোর্টালে গিয়ে ক্লিয়ার ট্যাক্স গাইডে আপনার মোবাইল নম্বর এবং রেশন কার্ড দিয়ে যাচাই করুন। যোগ্য হলে নিকটবর্তী সাধারণ পরিষেবা কেন্দ্রে তালিকাভুক্ত হাসপাতালে গিয়ে আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কোনো তথ্য, অভিযোগ বা সহায়তার জন্য এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন। 1800 11 4477। আরেকটি নম্বর বলি, 1800 11 5 6

ঘড়ির কাঁটাও বলছে আজকে এখানেই থামতে হবে বন্ধু। আজকে সমগ্র অনুষ্ঠানটিতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অপর্ণা। সকলে খুব ভালো থাকবেন, সকলের খুব ভালো কাটুক। নমস্কার, শুভরাত্রি।